শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকুয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 21 জুলাই মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। জাপান জুড়ে তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। দেশের পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গায় তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। জাপানের আবহাওয়া এজেন্সি জানিয়েছে, কান্তো, কোশিন ও তোকাই অঞ্চলে বর্ষাকাল শেষ হয়েছে বলে মনে হচ্ছে। কর্তৃপক্ষ অনেক এলাকায় হিটস্ট্রোকের সতর্কতা জারি করেছে। সোমবার দুপুর 2টা পর্যন্ত আইচি জেলার তৈয়তা শহরে দিনে সর্বোচ্চ তাপমাত্রা 38.5 ডিগ্রি এবং ইবারাকি জেলার দাইগো শহরে 38.4 ডিগ্রিতে পৌঁছায়। মধ্য টোকিওতে পারদ চড়েছে 36 ডিগ্রি পর্যন্ত। জনসাধারণকে এয়ার কন্ডিশনার ব্যবহার করতে, শরীরে পানির ঘাটতি পূরণে পানি পান করতে এবং পর্যাপ্ত লবণ জাতীয় খাবার গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের দীর্ঘ সময় বাহিরে অবস্থান করা থেকে বিরত থাকতে এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের

এই হামলাগুলো চালানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বজুড়ে আমেরিকানদের বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। শনিবার মন্ত্রণালয় একটি ভ্রমণ সতর্কতা জারি করে বলেছে যে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল রয়েছে এবং অপ্রত্যাশিতভাবে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে। সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে এই অঞ্চলে এবং অন্যত্র অবস্থিত মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে জানায় যে ইরান সমর্থক গোষ্ঠীগুলো বিদেশে অন্যান্য মার্কিন স্বার্থে আঘাত হানতে পারে অথবা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র এবং তার নাগরিকদের সাথে সম্পর্কিত স্থানগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে যে মন্ত্রণালয় মার্চ মাসে সর্বশেষ বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের সঙ্গে তীব্র গোলাগুলিতে লিপ্ত ছিল।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। নিরাপত্তা সহায়তা কাঠামোর আওতায় কম্বোডিয়াকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। গত রবিবার কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে কম্বোডিয়ায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত উয়েনো আৎসুশি এবং কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী টে সেইহা উপস্থিত ছিলেন। অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স বা ওএস এর মূল লক্ষ্য হল সমমনা দেশগুলোকে প্রতিরক্ষা সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী প্রদানের মাধ্যমে তাদের সাথে নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করা। এই কর্মসূচির আওতায় কম্বোডিয়াকে দেওয়া এটি হবে প্রথম সহায়তা। জাপান 500 মিলিয়ন ইয়েন বা প্রায় $30 লক্ষ মূল্যের যোগাযোগ সরঞ্জাম এবং টহলযান সরবরাহ করার পরিকল্পনা করেছে। জাপান সরকার ইতোমধ্যে ওএসএ কর্মসূচির মাধ্যমে ফিলিপাইনকে উপকূলীয় নজরদারি রাডার ব্যবস্থা সরবরাহ করেছে। এছাড়া গত মার্চ মাসে থাইল্যান্ডকে দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার সরঞ্জাম সরবরাহ করার বিষয়েও জাপান সম্মত হয়েছে। কম্বোডিয়া একটি সামরিক যোগাযোগ শিক্ষা প্রতিষ্ঠান গঠনের পাশাপাশি জাপানের স্থল আত্মরক্ষা বাহিনীর সাথে সহযোগিতার বিষয়েও পরিকল্পনা করছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে উয়েনো এনএইচকে বলেন, ওএস এর মাধ্যমে জাপান ও কম্বোডিয়ার মধ্যকার নিরাপত্তা সহযোগিতা একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে বলে তার বিশ্বাস। তিনি আরও জানান যে সহযোগিতার সুনির্দিষ্ট উপায়গুলোর বিষয়ে কম্বোডিয়া পক্ষের সাথে তিনি আলোচনা করতে আগ্রহী। পুরুষদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 1-0 হারিয়ে স্পেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে। রবিবার নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা স্পেন এবং শীর্ষ স্থানে থাকা আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকে স্পেন বলের দখল নিজেদের কাছে রেখেছিল এবং 19 বছর বয়সী ফরওয়ার্ড লামিন ইয়ামাল ও মিডফিল্ডার রোদ্রিন নেতৃত্বে ডান প্রান্ত থেকে বারবার আক্রমণ চালাচ্ছিল। উভয় দলই দৃঢ় রক্ষণাত্মক খেলা প্রদর্শন করায় 90 মিনিট শেষেও কোনো গোল হয়নি এবং খেলাটি অতিরিক্ত সময় গড়ায়। বদলি হিসেবে মাঠে নামা ফেরান তোরেস 106 মিনিটে স্পেনের হয়ে জয়সূচক গোল করে অচলাবস্থা ভাঙেন। 4টি টুর্নামেন্টের মধ্যে প্রথমবারের মতো স্পেন চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা ইতিহাসে পুরুষদের তৃতীয় দল হিসেবে টানা 2 বার শিরোপা জেতার সুযোগ হাতছাড়া করেছে। ফাইনালের বেশিরভাগ সময় স্পেন ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল এবং আর্জেন্টিনার তারকা লিওনেল মেসিকে খেলতে দেয়নি। মেসি 8টি গোল করে টুর্নামেন্ট শেষ করেন। ফ্রান্সের কিলিয়ান এমবাপে টুর্নামেন্টে 10টি গোল করে প্রথম খেলোয়াড় হিসেবে 2 বার বিশ্বকাপ গোল্ডেন বুট জেতার গৌরব অর্জন করেছেন। জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা জাপানের প্রাচীন রাজধানীগুলোর প্রত্নতাত্ত্বিক স্থান এবং তার সাথে সম্পর্কিত স্থাপনাগুলোকে বিশ্ব ঐতিহ্য তালিকায় যুক্ত করবে বলে আশা করা হচ্ছে। রবিবার দক্ষিণ কোরিয়ার বুসানে ইউনেস্কো তার বিশ্ব ঐতিহ্য কমিটির একটি অধিবেশন শুরু করেছে। জাপান সরকার পশ্চিমাঞ্চলীয় নারা জেলার

0: প্রাচীন রাজধানী আসুকা ও ফুজিওয়ারাকে তালিকায় যুক্ত করার সুপারিশ করেছে। প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর সময়কাল ষষ্ঠ শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টম শতাব্দীর শুরুর দিক পর্যন্ত, এবং এগুলো আসুকা গ্রাম, কাশিহারা ও সাকুরাই শহরে অবস্থিত। প্রাচীন রাজধানীগুলোকে নিবন্ধন করা হবে কিনা সেই সংক্রান্ত আলোচনা 24 থেকে 27 জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত মাসে ইউনেস্কোর একটি উপদেষ্টা পরিষদ আসুকা ও ফুজিওয়ারাকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে নিবন্ধন করার কথা বলেছে। এই প্রাচীন স্থান দুটিকে তাদের 4 স্তরের মূল্যায়নের মধ্যে সর্বোচ্চ মূল্যায়ন প্রদান করা হয়েছে। নিবন্ধিত হলে এগুলো জাপানের 27তম বিশ্ব ঐতিহ্য স্থান হয়ে উঠবে।
1: এনএসকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 22 জুলাই বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে রবিবার একটি চীনা নৌযান জাপানের দক্ষিণতম দ্বীপের চারপাশের একান্ত অর্থনৈতিক অঞ্চলের অভ্যন্তরে মেশিনগান দিয়ে গোলাবর্ষণের প্রশিক্ষণ চালিয়েছে। মন্ত্রণালয়টি জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে ওকিনো তোরিশিমা দ্বীপের প্রায় 330 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে চীনের নৌবাহিনীর দুটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ এবং একটি সরবরাহকারী জাহাজের পাশাপাশি রাশিয়ার নৌবাহিনীর একটি ফ্রিগেট দেখা গেছে। নৌআত্মরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে জাহাজ চারটি উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছিল। পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে যে চারটি জাহাজের মধ্যে একটি চীনা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজটি দ্বীপটির প্রায় 180 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং জাপানের একান্ত অর্থনৈতিক অঞ্চলের অভ্যন্তরে এই মহড়াটি আয়োজন করেছিল। উল্লেখ্য, চীনা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজটির ক্রুদল এই মহড়াটির অবস্থান ও স্থায়িত্ব সম্পর্কে পার্শ্ববর্তী জলসীমার জাহাজগুলোকে আগে থেকেই অবহিত করেছিল। কর্মকর্তারা আরও নিশ্চিত করেছেন যে মহড়া চলাকালীন রুশ ফ্রিগেটটি নিকটবর্তী জলসীমায় অবস্থান করছিল। এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে যে তাদের নিশ্চিত তথ্য অনুযায়ী এই প্রথমবার মন্ত্রণালয়টি জাপানের একান্ত অর্থনৈতিক অঞ্চলের অভ্যন্তরে একটি বিদেশি জাহাজের গোলাবর্ষণ মহড়া সংক্রান্ত ঘটনা জনসমক্ষে ঘোষণা করল। প্রতিরক্ষা মন্ত্রণালয় মনে করে যে এ ধরনের মহড়া আশেপাশের জলসীমা চলাচলকারী জাহাজগুলোর জন্য বিপদ ডেকে আনতে পারে। প্রতিরক্ষা মন্ত্রণালয় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের সাথে যোগাযোগ করেছে এবং এই এলাকায় তাদের পর্যবেক্ষণ ও নজরদারি কার্যক্রম অব্যাহত রেখেছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওদেসার দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণ সাগর বন্দর থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী জাহাজে রাশিয়ার হামলায় 10 জন নিহত হয়েছেন। ইউক্রেনের বন্দর কর্তৃপক্ষ ও নৌবাহিনী জানাচ্ছে, রবিবারের হামলায় গিনি বিসাউয়ের পতাকাবাহী ভুট্টা বহনকারী জাহাজটিতে আগুন লেগে যায়। বন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে, নিহত 10 জন হলেন ভারতীয় ও সিরীয় ক্রু এবং তাদের একজন সামুদ্রিক পাইলট। রাশিয়া ওদেসা অঞ্চলে হামলা জোরদার করছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, জুলাই মাসের শুরু থেকে শিশুসহ 28 জন নিহত এবং 71 জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলছে, জাহাজ এবং কৃষ্ণসাগরের বন্দর স্থাপনাগুলোর উপর রাশিয়ার হামলার উদ্দেশ্য সম্ভবত ইউক্রেনের অর্থনীতি ও রপ্তানি সক্ষমতাকে দুর্বল করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের দেহাবশেষ উদ্ধারের কাজে নিয়োজিত একটি জাপানি দল দক্ষিণ তাইওয়ানে পরীক্ষামূলক খনন কাজ শুরু করেছে। জাপান অ্যাসোসিয়েশন ফর রিকভারি অ্যান্ড রিপ্যাট্রিয়েশন অফ ওয়ার ক্যাজুয়ালিটিজ এর প্রতিনিধিরা স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে সোমবার বাসি প্রণালী সংলগ্ন পিংটুং জেলার একটি উপকূলীয় এলাকায় এই পরীক্ষামূলক খনন কাজ শুরু করেছে। যুদ্ধের সময় তাইওয়ান এবং ফিলিপাইনের মধ্যবর্তী এই প্রণালীর চারপাশের জলপথ একটি গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথ ছিল। অংশগ্রহণকারীরা 2 মিটার বাই 2 মিটার আয়তনের একটি স্থানে সাবধানে খনন কাজ পরিচালনা করেন। জাপানের সমাজকল্যাণ মন্ত্রণালয় সংগঠনটিকে এই দায়িত্ব দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, কোনো দেহাবশেষ পাওয়া গেলে তা উদ্ধারের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, বর্তমানে বিলুপ্ত তৎকালীন জাপানের রাজকীয় সামরিক বাহিনীর বেশ কিছু জাহাজ মার্কিন সাবমেরিনের আঘাতে ডুবিয়ে দেওয়া হলে আনুমানিক 1 লক্ষেরও বেশি মানুষ সেই সময় নিহত হন। ধারণা করা হয়, এই আঘাতে নিহতদের অনেকেরই মৃতদেহ পিংটুং উপকূলে ভেসে এসেছিল। 31 জুলাই পর্যন্ত দুটি স্থানে এই খনন কাজ চালানো হবে। তাইওয়ানে যুদ্ধাহতদের দেহাবশেষ উদ্ধারের জন্য জাপান সরকারের প্রচেষ্টা খুব একটা সফল হয়নি, কারণ দুই পক্ষের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তাইওয়ানে যদি কোনো দেহাবশেষ খুঁজে পাওয়া যায় এবং উদ্ধার করা সম্ভব হয়, তবে এটি হবে গত প্রায় 50 বছরে প্রথম এই ধরনের ঘটনা।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত কানাডার বিভিন্ন পণ্যের উপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করা হবে। এতে বলা হচ্ছে গাড়ি, মদ ও দুগ্ধজাত পণ্যের মতো মার্কিন রপ্তানি প্রতি কানাডার বৈষম্যমূলক আচরণের জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়। হোয়াইট হাউস সোমবার জানায় যে ট্রাম্প 1930 সালে পাশ হওয়া শুল্ক আইনের 338 ধারা অনুযায়ী শুল্ক আরোপের ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। এতে বলা হয় দুগ্ধজাত পণ্য, মদ এবং হকি স্টিক সহ বিভিন্ন আমদানিকৃত পণ্যের উপর এই শুল্ক আরোপ করা হবে এবং তা 19 আগস্ট থেকে কার্যকর হবে। ধারা 338 প্রেসিডেন্টকে এমন দেশগুলো থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরোপ করার ক্ষমতা দেয় যেগুলো মার্কিন পণ্যের প্রতি বৈষম্য করেছে বলে মনে করা হয়। ব্লুমবার্গ নিউজ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায় শুল্ক আরোপের জন্য এই প্রথমবার ধারা 338 প্রয়োগ করা হয়েছে। টয়োটা মোটরের নতুন প্রেসিডেন্ট ও সিইও কোন কেন্তা বলেছেন, বৈশ্বিক অটোমোবাইল শিল্পের তীব্র প্রতিযোগিতার মধ্যেও তিনি আয় বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। কোন এপ্রিলে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণ করেন এবং শনিবার প্রথম দলগত গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। তিনি বলেন, আমি মনে করি টয়োটার মূল্য যেখানে সৃষ্টি হয় এবং কোম্পানিটি যেখানে অর্থ উপার্জন করে সেটি হল এর উৎপাদন কেন্দ্রগুলো। তিনি আরও বলেন, একজন নেতা হিসেবে আমার দায়িত্ব হল সম্মুখ সারির কর্মীদের কথা শোনা এবং তারপর উন্নতি সাধন করা, যাকে আমরা কাইজেন বলি। বলা হয়ে থাকে যে টয়োটা উন্নয়ন ও উৎপাদন দক্ষতা বাড়াতে ব্যবহৃত যন্ত্রাংশ ও উপাদানের প্রকারভেদ কমানোর দিকে মনোনিবেশ করেছে। কোম্পানিটি গ্রাহকদের চাহিদা মেটাতে পেট্রোল, হাইব্রিড এবং ইলেকট্রিক গাড়ি সহ সব ধরনের যানবাহন সরবরাহ করছে। এর ফলে ব্যবহৃত যন্ত্রাংশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং কারখানাগুলোর ব্যবহার উপযোগী স্থানের উপর চাপ সৃষ্টি হচ্ছে। কোন বলেন, টয়োটার উৎপাদন ব্যবস্থার মূল ভিত্তি হল মজুত এবং সংরক্ষণের জন্য প্রয়োজনীয় স্থান কমিয়ে খরচ হ্রাস করা। আমরা এই ধরনের মৌলিক উদ্যোগগুলোর উপর ভিত্তি করে কাজ করে যাচ্ছি।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

0: কোনিচুয়া, এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস।
1: আর আমি হিরক খান। তাহলে তৈরি হয়ে যান, জাপানি শিখব আমরা একসঙ্গে।
0: আজ আসরের 21তম পাঠে আমরা শিখব জাপানিতে কিভাবে আপনার অবস্থান অন্যদের বলতে হবে।
1: ভিয়েতনাম থেকে জাপানে আসা বিদেশি শিক্ষার্থী তাম এবং তার সঙ্গে একই বাড়িতে বসবাসকারী চীনা ফটোগ্রাফার মিয়া হোকাইদো ভ্রমণ করছে। তারা আজ সাপ্পোরো শহরের ক্লক টাওয়ার নামের একটি জনপ্রিয় পর্যটন স্পটে কাইতোর সঙ্গে দেখা করবে। বাইরে খুব শীত বলে তারা দুজন টাওয়ারের ভেতরে অপেক্ষা করছে। ঠিক তখনই কাইতোর ফোন এলো।
0: তাহলে চলুন শুনি 21তম পাঠের কথোপকথন।
2: もしもし、タムさん。今どこにいるの？
3: 時計台の中にいます。
2: え、中？じゃあ僕もすぐそっちに行くね。
3: わかりました。あ、カイト、こっちこっち。
4: ごめん、遅くなって。
0: エバレ、ジェネネボ、プロティティライネルアルト。
1: カイト、フォンコレ、タムケボッロ。
4: もしもし、タムさん。
0: Hello, タムさん。
4: 今どこにいるの？
0: এখন আপনি কোথায়?
1: タム、উত্তরে জানায়?
3: 時計台の中にいます。
0: Clock Towerের ভেতরে আছি।
1: কাইতো আবার জানতে চাইল।
4: え、中？
0: え、ভেতরে？
1: এরপর সে タムকে বলল,
4: じゃあ僕もすぐそっちに行くね。
0: আচ্ছা, তাহলে আমিও সোজা ওখানেই আসছি।
1: タム বলল,
3: わかりました。
0: ঠিক আছে।
1: একটু পরেই কাইতো সেখানে পৌঁছে গেল। মিয়া তাকে দেখে বলল,
3: আহ কাইতো।
0: আরে কাইতো,
3: কচ্ছি কচ্ছি,
0: এই যে এখানে।
1: কাইতো ছুটে এসে বলল,
4: গোমে ওসকু নাত্তে,
0: দুঃখিত দেরি করে ফেললাম।
1: যাক, তাহলে শেষ পর্যন্ত তারা সবাই একসঙ্গে হলো।
0: ক্লক টাওয়ার কাঠের তৈরি সাদা রঙের একটি দোতলা ভবন। এটি নির্মাণ করা হয়েছিল 1878 সালে। আজকের মূল বাক্য হচ্ছে, আমি ক্লক টাওয়ারের ভেতরে আছি। এই বাক্যের গঠন প্রণালী মনে রাখলে আপনি কখন কোথায় অবস্থান করছেন তা একই নিয়মে জাপানিতে বলতে পারবেন। প্রথমে চলুন মূল বাক্যের বিভিন্ন অংশ ভেঙে দেখা যাক।
5: টোকেদাই
0: হচ্ছে ক্লক টাওয়ার বা ঘড়ি টাওয়ারও বলতে পারি, আর
5: নাকা
0: মানে হল ভেতর।
5: টোকেদাই নো নাকা
0: কথাটির অর্থ ক্লক টাওয়ারের ভেতর। এরপরে
5: নি
0: পার্টিকেল দিয়ে অবস্থান বোঝানো হচ্ছে, অর্থাৎ ভেতরে বোঝাচ্ছে। আর সবশেষে আছে
5: ইমাস,
0: অর্থাৎ আছি বা রয়েছি। এটি আসলে
5: ইরু,
0: অর্থাৎ হওয়া বা থাকা ক্রিয়ার মাস রূপ। আর এ ধরনের ক্রিয়া বাংলায় প্রায় উজ্জ থাকে। এবারে আজকের ব্যাকরণ পয়েন্ট। কোন ব্যক্তির অস্তিত্ব বা অবস্থান বোঝাতে
5: ইমাস
0: ক্রিয়ারূপ ব্যবহার করতে হবে।
1: এরকম অর্থে আগের একটি পাঠে আরিমাস ক্রিয়ারূপের কথা আমরা জেনেছি। তাহলে ইমাস কোন দিক থেকে আলাদা?
0: আসলে
5: ইমাস
0: ব্যবহৃত হয় মানুষ বা অন্য প্রাণীর ক্ষেত্রে, আর বাদবাকি সব জিনিসের ক্ষেত্রে হবে
5: আরিমাস।
0: আপনি কোথায় আছেন তা কাউকে বলতে চাইলে ওই স্থানের নামের পরে জুড়ে দিন পার্টিকেল নি এবং সবশেষে বলুন
5: ইমাস।
0: নিজের অবস্থান স্পষ্টভাবে বোঝাতে বক্তা বা শ্রোতা উভয়ের পক্ষে সুপরিচিত কোনো স্থাপনার নাম ব্যবহার করুন। আজকের পাঠের আমি ক্লক টাওয়ারের ভেতরে আছি
5: টোকেদাই নো নাকা নি ইমাস
0: কথাটির মতোই সুপরিচিত স্থাপনার সঙ্গে নো পার্টিকেল যুক্ত করে তারপর ওই স্থানের তুলনায় আপনার অবস্থান মানে ভেতরে বাইরে সামনে পেছনে ইত্যাদি বলে সবশেষে বলুন নি ইমাস।
1: যেমন আজকের মূল বাক্যে সুপরিচিত স্থাপনা হল ক্লক টাওয়ার তোকে দাই এবং অবস্থান হল ভেতর নাকা, তাই না?
0: ঠিক তাই।
1: তাহলে বন্ধুরা এবার শুনে শুনে বলুন।
5: টোকেদাই নো নাকা নি ইমাস 時計台の中にいます。
0: এবারে একটি ফোন আলাপ শুনুন যেখানে কারো অবস্থান জানতে চাওয়া হচ্ছে।
6: 今どこにいますか？改札の前にいます。
0: এই সংলাপে কি বলা হচ্ছে তা বোঝার চেষ্টা করা যাক।
6: 今どこにいますか？
1: এখন আপনি কোথায় আছেন?
5: 今
0: মানে এখন অবস্থান জিজ্ঞেস করতে হলে বলুন
5: どこにいますか？
6: 改札の前にいます。
1: টিকিট গেটের সম্মুখে আছি।
5: 改札
0: মানে হলো রেলওয়ে স্টেশনের টিকিট গেট, অর্থাৎ যে গেট দিয়ে নির্দিষ্ট প্ল্যাটফর্মে যেতে হয়।
5: মায়ে
0: কথাটির অর্থ সম্মুখ ভাগ বা সামনের দিক।
5: 改札の前に
0: কথাটির সম্পূর্ণ অর্থ হবে টিকিট গেটের সম্মুখে।
1: বন্ধুরা আপনাদের পালা এবার, প্রশ্ন এবং উত্তর শুনে পরপর বলুন।
5: 今どこにいますか？改札の前にいます。改札の前にいます。
0: অন্যান্য স্থান নিয়েও অনুশীলন করা যাক। ধরুন কোনো একটি কনভেনিয়েন্স স্টোরের ভেতরে আপনি অবস্থান করছেন। কনভেনিয়েন্স স্টোর কথাটির জাপানি হল
5: কোম্বিনি, কোম্বিনি।
0: আর ভেতর মানে তো আগেই জেনেছি
5: নাকা,
0: এবার তাহলে বলার চেষ্টা করুন।
3: কোম্বিনি নো নাকা নি ইমাসু, কোম্বিনি নো নাকা নি ইমাসু।
0: এবারে আজকের বোনাস বাক্য। এ কথাটি কাইতোর সঙ্গে ফোন আলাপ চলাকালে তাম বলেছে।
3: ওয়াকারিমাশিতা,
0: শুনলেন?
5: ওয়াকারিমাশিতা
0: মানে হলো বুঝতে পেরেছি বা ঠিক আছে। বক্তার কথা যে আপনি বুঝেছেন তা প্রকাশ পায় এটি দিয়ে।
1: এবার আপনারা এটি বলার চেষ্টা করুন।
0: এ পর্যায়ে আরো একবার শুনে নেব আজকের স্কিট।
2: মোশি মোশি, তাম সান, ইমা দোকো নি ইরু নো?
3: টোকেদাই নো নাকা নি ইমাসু।
2: এ, নাকা? যা বোকু মো সুগু সোচ্চি নি ইকু নে।
3: ওয়াকারিমাশিতা। আহ, কাইতো, কোচ্চি কোচ্চি।
4: ごめん、遅くなって。
7: ハルさんの知恵袋。
1: ハルさんの পরামর্শের ঝুলি অংশে চলে এলাম। আজকের আলোচ্য বিষয় জাপানের কনভেনিয়েন্স স্টোর, জাপানিতে যাকে বলে কোম্বিনি।
0: আচ্ছা হিরোকসান, কেনাকাটার জন্য প্রায়ই কোম্বিনিতে যান নিশ্চয়ই?
1: হ্যাঁ, সব সময় যাই। আবার কারো সঙ্গে দেখা করতে হলেও কোনো একটা কোম্বিনির ঠিকানায় তাকে থাকতে বলি।
0: আসলেই খুব কাজের জিনিস এসব কনভেনিয়েন্স স্টোর, কারণ সমগ্র জাপানের সব অঞ্চলে এবং সব এলাকায় ছড়িয়ে থাকা অসংখ্য কনভেনিয়েন্স স্টোর খুব সহজেই খুঁজে বের করা যায়। বেশিরভাগ কোম্বিনি রাত দিন সারাক্ষণ সপ্তাহের প্রতিটি দিন খোলা থাকে। আর জিনিসপত্র কি নেই ওখানে! বিচিত্র সব খাবার, যেমন বক্স লাঞ্চ, নানা রকম স্ন্যাক্স এবং মিষ্টান্ন সহ অনেক কিছু কিনতে পাওয়া যায় সেখানে। আরও পাওয়া যায় চা, কফি, জুস, কোমল পানীয় সহ নানা রকম পানীয়।
1: প্রয়োজনীয় কোনো কিছুই তো দেখি বাদ নেই দেখছি। তাছাড়া এসব কোম্বিনিতে থাকে এটিএম মেশিন, যেখান থেকে সহজেই আপনি নগদ অর্থ তুলতে পারেন। সত্যি দারুণ সুবিধা এনে দিয়েছে এসব স্টোর, তাই তো এগুলোকে বলে কনভেনিয়েন্স স্টোর।
0: বন্ধুরা, কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা জানার অপেক্ষায় রইলাম।
1: আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।